का सिंह के आवाज में हम आपको ये नगमा सुनाने को जा रहे हैं आज के इस शाम का प्रोग्राम में। Na dagen van zon en warmte krijgen veel Nederlanders vandaag weer een typisch Nederlands weermenu. Een beetje zon, een beetje regen en misschien wat onweer. En natuurlijk koffie en chai om alles door te komen, toch?

सुनने वालों, हम लोगों का तार का नंबर है 020-409-0807. Een e-mailtje sturen is makkelijker, natuurlijk, en dat kan altijd, 24/7. E-mailadres is info@ujala.nl.